0: Hey, this your boy Majesty the Rebel Lower East Side repping. You are listening to YCRadio.org, the voice of today's generation.
1: ইয়র কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Hello everyone, I'm here to tell you all about your college's Male Initiative Program, where all are welcome to come together in strengthening our purpose. The goal of this program is to contribute to the success of underrepresented populations, particularly male students. We offer programs such as YC mentoring and workshops such as the barbershop, where individuals can prosper and excel from. For more information, feel free to come by the office in room 3MO2. You can contact us at 718-262-3772 or email us at www.york.cuny.edu/mencenter. Again, for more information, feel free to come by the office in room 3MO2. You can contact us at 718-262-3772 or email us at www.york.cuny.edu/mencenter. Thank you.
3: So when you get to the corner of Smith and Orchard, you're going to want to take a
4: you
3: left.
4: You are not going to
3: Then what you're
4: going to
3: do is turn onto Martin
4: Red.
3: Avenue.
4: Just broke up.
3: And go past
4: and
3: the first three
4: she's
3: lights
4: happy about
3: and then
4: it.
3: Take the next left.
4: I don't really
3: then
4: think she's
3: more
4: happy,
3: blocks
4: but
3: in. You should be
4: who
3: there.
4: Who am I to judge, right?
3: Park
4: anyway,
3: on the right.
4: That's
3: I'll
4: what
3: see you
4: I heard
3: later
4: last
3: tonight.
4: Night.
5: It's hard to concentrate on two things at once, like texting and driving. Stop the text, stop the wrecks. How will you stop texting and driving? Tell us at StopTextStopWrecks.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
1: YCRadio.org, the voice of today's generation.
6: Bring them out, bring them out, bring them out, bring them out. It's hard.

0: Yo, this is Complex, and make sure to tune in on ycradio.org, the voice of today's generation.
1: We served our country like those before us.
2: You know, it was a dangerous era. All of Vietnam was dangerous.
3: The carnage of war left an indelible mark on me.
1: We came back and built lives. As time went on, we faced new challenges and found support to handle them.
4: I went to the VA, talked to my doctor.
5: I started doing groups. I started doing one-on-one counseling.
1: At MakeTheConnection.net, you can hear our stories and find tools and services available to you.
6: Want more students to know about your department and what it has to offer? YC Radio has an easy solution. Promote your departments on our station. All departments from your School of Arts and Sciences, School of Business and Information Systems, and School of Health Sciences are welcome. A biology student says,
7: "It'll be beneficial for incoming freshmen who aren't sure which major to choose."
6: For more information, contact Brian Graves at 718-262-5293. Once more, 718-262-5293. Or email him at bgraves@york.cuny.edu. Once again, the email is bgraves@york.cuny.edu. This is ycradio.org, the voice of today's generation.
8: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
9: Attention your college students. The 2026 to 2027 FAFSA and TAP applications are now open, and now is the time to complete yours.
10: Filing early can help maximize your eligibility for federal, state, and York-based financial aid, including grants that do not need to be repaid.
9: When completing your application, be sure to use your 2024 tax return information.
10: If you need assistance, the York College Student Financial Services team is here to help.
9: Stop by room 1H04 for quick answers, or attend one of the FAFSA filing workshops designed to guide you through the process step by step.
10: Don't wait until the last minute. Filing early can make a big difference in the financial aid you receive. Get started today and take the next step toward funding your education.
9: For more information, scan the QR code on the FAFSA and TAP flyer or visit York College Student Financial Services. Complete your 2026 to 2027 FAFSA and TAP applications today.
0: This is YCRadio.org, the voice of today's generation.

0: simple steps can help your kids breathe easier. Vacuum up the floor to keep your house free of dust, dander, and dust mites. For more Breathe Easy tips to help stop asthma attacks, go to noattacks.org. Brought to you by the EPA and the Ad Council.
1: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
2: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
3: What up, though? It's D. Finesse, D. D. Finesse, that is, and you are listening to YCRadio.org, the voice of today's generation.